দিকে চলেছি, রূপালী পথের ছায়া আমার শরীরে, কোথাও কোনো হরিণ নেই। আর যত দূর যায় কাষ্ঠের মতন বাঁকা চাল, শেষ সোনালী হরিণ শস্য খেতে নিয়েছে যেন, তারপর ধীরে ধীরে ডুবে যাচ্ছে শত শত রাগের।